आंखों पे मोहब्बत लिख दे, रातों पे मोहब्बत लिख दे। दिस इज फ्रॉम श्रेया घोषाल एंड सोनू निगम। फिल्म का नाम रहा हे बेबी एंड दैट सो दिस हीलक रोमांटिक गाना है। Ik hoop dat je nog lekker aan het genieten bent van de gevarieerde nummers. Vandaag hier bij Ujala Radio. Mehu Ami Jairam. Aur Jahab Hiwab. Ik hoop dat je lekker, lekker ontspannen erbij zit. Of je nou in de auto bent, of lekker op het werk. Of gewoon lekker thuis, op de bank of in de keuken. Ik zou zeggen, geniet lekker.

मेरा दिल ये पुकारे आज अभी आपने सुने हैं और भी उजाला रेडियो के कॉफी चाय मेरा शो में हम इंतजार कर रहे हैं आनंद चंद्रिका सिंह के इंतजार में हैं हम हैं वारियर्स वेटिंग नहीं मैं है कान अलग मोमेंट हियर बिन कोम यहाँ स्टूडियो में सुन वालों आज मंगलवार है 22 तारीख सितंबर है एक अन उपफलंत बरिख वार एक मिशीन मेट आनंद सो मेटेन वेल ओवर विल हैव इमंड मेट मेरदर मेंटाले एंड सोशाले प्रॉब्लेमें वर्टोंट वाकर अग्रेसिव गेद्रग एंड गेलोफ ईर्डर in complottheorieën, blijkt uit een onderzoek van Tilburg University. Vooral traumatische ervaringen en financiële problemen hangen daarmee samen. Ja, traumatische ervaringen. Nou, waarom lach ik om traumatische ervaringen? Ja, stel je voor dat je een boete krijgt. Hè, als je een boete krijgt, kan het zijn dat je agressieve, een beetje agressiviteit vertoont? Kan hè. Dus ja... Je hebt trauma, toch hoor je eigenlijk. Als je een trauma hebt, kan je wel wat agressiviteit tonen. Hè? Ga er gewoon van aan de horse kijken. Ujala Radio, je hebt zin wel hoor. En die man is al binnen. Hij moet wel even wat regelen. Tani Berjai, Aramse Berjai. En dan kunnen we natuurlijk van start gaan met Ujala's Coffee Jai. Middagshow mee, waarin we wat luchtige onderwerpen gaan bespreken met jullie. Ik met Anand natuurlijk. En op de achtergrond hoor je dan wel een beetje instrumental. En dan is dat Aske programma Pierce Hamapko Sonare Sunil Chitaru Ke